മകളെ പിള്ളെ കൊണ്ടായി മോശം ആമ്പ്രൈ ബിരാട് ചോക്കു ശിപ്പി ആൻ ചോടി ജാ പായോ തീ കമ്പ്യൂട്ടർ കിണ്ടാൻ ദുഃഖ പായൻ ചട്ടാൻ ദൂഷെ কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ডো এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হলি সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবে স্কুল অফিস দুন সুকে সান সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পে জোড়ি ছা থাও আমার মনে আগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়েলা নি ঝুষে আর এ ফোন নম্বর 0115547787 98420535141 আর ভয়ো আর গুড ভেরি গুড ভেরি গুড